আদি বীরদাক্কা ফেরুমশায় আল্লাহং ইমাবি মিহুম একলাঙ্গে মগুং একিবা কুরুমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এবিস মগগা তেবা মিহুম নুতবেশে আদি তেবা মিহুম মাদু বয়ুকং গা তিব্বা একলাঙ্গে তেবা মিহুম গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুমগে নিমুহুরি কিহিনকুং কং তেবা মিহুম দেখেশে

নুয়াতা রাত্তাউগে আহলুয়ারিং এওরেন কুলে কুলে তিব্বা দুয়ালুগে দোহা ওগুতুগা এওরেঙ্গে গাদ তিমান রসকানাঙ্গে কোফাগে আজাব আতুদানে খামামেদু বিরেন্নেতি আমাম্বে তিবি হিয়ে।

0: এই রত্তাকে, এ রত্তাকে খবর তো খালে গে ফান তিমন রসকলাঙ্গে কিয়া দেবমে হামাকাশ্বরু এউরেঙ্গে গাত বয়াম বেগম বা হেকে থাকায় এউরেঙ্গে রসুলুম ওডাগতে ফাহে এউরেং কুরিন দোগুকুড়া ইচ্ছক ইমাম বাকং এউরেন্নেতে খাফিরুঙ্গে হিতগা আল্লাহ সিক্ষ জসবনি এফদাইন্নে
1: কীরিত গুরুয়ানুগ দিবে তর্জমায় দেমে মিগেনস্তিনি সূরাতুল আরাফ হাইদ্ধিয়াবন আয়াতু ভাষাগিন এ সূরাতুগে সতেক ইবন আয়াতুগ নিয়লা তর্জমা বিদাল দিবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: দুনিয়েকে হাতরু বিতু
3: রাজেগে উতুরা দেখুনু
2: খবরা মাউলুমাত
3: হুট্টু মেন্নেতি সাভিস গডিরু
2: দিবেহি রাজেকে আডু
3: ইংহা সতস্তে কালিস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েব আড্ডানুয়ে মেগা হার্টস এফএম ব্যান্ড
4: মুদাররিসিকে আডুম
5: তি মুসা গফান মিশ্রং এমপুরি ওয়াডাগত মুসা গফান মিশ্রং এমপুরি ওয়াডা
4: দারিবারুঙ্গে সওয়াল তাকায়কো
6: ফুরতমা এরি বোটকা নেং এসোলো এগালে গফানো
4: ইব্রাতুম ফুরিগেমবা ওয়াহাকতকায়কো দিবে রাজ্যে গড়ুং গেনস্তেনি
7: ফানুস কমে হকুরতো হে কি হাবীর হাতারু গডি ফানারে রিপিট কমে আঙ্গারতো হে কি হাবীর হাতারু গডি ফানারে
4: এংহা সতরস্তেগ সাড়িস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি আটি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড দিবে রাজ্যে গড়ু
8: কে মাড়ু করে আ মি হেলমেট আড়াব
9: কিবে ব্রিজং আড়ায়ো হেলমেট আড়লনি
8: আমি কেন ব্রিজং আড়ার কো নুনে আবদুস মানে সাইকেল দো বনা হেলমেট আড়া এরুনেন ভেটুনস বলা তা দো নোয়ানি দো এমা আমি আড়াব
10: গিনা অ্যাক্সিডেন্ট তো কা সাইকেল দুবা মি হুনন এমে বডং আনিয়াওনি বলা সিকুন্ডিয়া নামস রাঙ্গল ফেমবরুগে হেলমেট আড়ানামা মি বিরুরি কামু কিমা সালাম কোতে
8: রানীকে হিংহম চুমক মা আডু আহাফান জিহান গে মাম্মা মেয়ে না বদল করলাম গেঙ্গস পলাশে
11: দেখ কুচ্চ কুড়ুঙ্গি বেড়তা
12: কুচ্চ বেড়ুমি তানকা
11: আমি কুচ্চ কুড়তি ফাড়ে
13: এহারা মিহারুগে তফাত ইহুসাস তাওগে রেডিও ড্রামাতা দেহরাজ্যগাড়ুগে ইউটিউব চ্যানেল মিহারু আডোস ওয়ালে ভেনে দেহরাজ্যগাড়ুগে ইউটিউব চ্যানেল আবহা সাবস্ক্রাইব করলবা

0: ফাহকলে খবরতগে সুরহিতগে তিরেগে তাকুরার কোন নুলেবেতো মাসেকি কল্লানিগে তো ড্রাগ মাসলেগা হোদ মিহাকু ওয়াক্কান কো গেনজালা রুফিয়া দাক্কাদেনি মাসাক্কে তেরিংগে কুরিয়ার মাকাম লিফে খবরগে সুরহি ফুলুহেকে সায়াকলগা রোকলন তাহগে কুরানি কামলেফে খবরা ওয়াগা মাসপেনি বোটুগে মাসলা কুরিয়ান নুগেন দেবুনু কামলেফে খবরগে তুং নফসা গেল্লুন দিরমাকি হাল্লু নুংকাম বুনেদিমি ইয়েগে হুকুরু হুতবা গুলিগেন দেফে খবরগে সুরহি দেন ইতুর ফাহকলে খবরতা কামেতি নুসরিনা দে জিনাই ফিওল আলাগে নুয়ানে কামালে ফে খবরা মিহুং হাইয়ার কুরুন রাজ্যে কুবেরি কফি কামা লেফে খবর গেতুরুং বাদবেরি পার্টি ওয়েস মসজিদ হুগা বুনি রুহুমেগে তো লিউমে দেমি মি সান অনলাইন ফাহকুলে ওয়ে খবর তা কি দিন আলগন মে দন্নওয়ালি খবর তো গে সুরহি তমি বানি
1: আলম বাদা দন বাগুতনু হুম ফাহকুলে ওয়ে সুরহি তো তরে গা মিসাল কারুং আদা তেবি সাহাবর গিন ওয়াজিফা উফদ্দা ওয়ানকম রাইস বিদাল কম দে ফাহাবরে সুহেবে ইলেকশনস কমিশন গ রাইস কম জাহিদ ইস্তিফা দে ওয়াহ কসেবে নফসকি আহার মেন বেনং গোতাকং ইয়ামেদ আমল করবে নেচে নুং এগে ওয়েল ফরাতকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম খুতবা গবন কম দে ফাহাবরে সুহেবে দেন ইতরব বালায় রগা মিলন্দো এয়ারপোর্ট বেনং বা বিং হিক্কানি মেনি কম দে ফাহাবরে সুহেবে দেন ইতর মি ফাহকলেবেনি মি মাসাক তেলেঙ্গে দোহা গুলে খবর তো দেবে তো জম দাও থেকে
0: আরম বালালানাং tiladun .com mi ha hisab mi no fa hakol we khabar te ge sur hita ge tirega adavari kama ko hakuta kashawar ko de ne kam ge message ja ko me de ga sarkarun hingalame mi yakar nafsani no ta jismani aniya din ma ki bodwe gem wa fa fa kama le fa khabar ge sur hi fa hakol we ac ge rai zahid istifa de wa fa kama le fa khabar e bawe mi no huka adavari kama ko hakuta kashawar ko de ne kam ge message ja ko den mi hama মাসাকে তিনগে দুহুগে খবরতা মিনু হুগে ইসমিবানি নুনাতল রিসর্টকা মাফারা নুনাতল রিসর্টকা শা মাফারা ড্রাগ এতরে কুরি দে মিহাকু হাইয়েরু কফি কামালে ফে খবর ফাহা কলবে দে মি থিদাদন ডট কম ফাহা কলবে খবর তে গে সরহিতা কি
1: আড্ডো লাইভ ফাহা কলে সরহিতা তরে সরকার ওতি মাসাকে তিনগে আড়ো হুমুগে রোহে কামা লি ফাহা বরে সরহেবে জা পারসন কা ওয়াদা কোরং নশীদ ফো মুশেলে ওয়াকসেবে PNC গ তরজমান কা ফিরজুল মিসর ওয়ে দর্শন লি ফাহা বরে বেসেবে তিন ইতর সরহিতা তরে গা মি ওরে বাদালানি আ সরহি হাম ফেরে তে গ তো দেনো হকুম তিনো হকুম ফাহা কলো সহেগে তো দেন হাম জুমদো তে সরহিতা কা বেহেগে তো
0: তেম প্রোগ্রাম নি মালমা দেতো মিয়াদগে প্রোগ্রাম গাই সালগন মে মারা মুহিম মাওলো কা মি বাহক দেকি উফেদুন তেরি মাসাক্কে তেরি বিনা কর মা সামা কান দেন জে হে কান্দ তা কি কো বাহিয়ে উফেদুন তেরি মাসাক্কে তেরি না ভেভেনে গতুগে বাহক তা হিসা কো দে ভাফি সামা কান দেন জে হে মুহিম কাম গে বাহক তা বিস আলগন মে বাই বে ফুলুন গে খিয়াল তা কুম ফাহ করে বিজে আবদেস আ কান্দ তা আলগন মে গে বাদাস কুরন জে হে আবদেস আ টেকনোলজি আ ট্রেন্ড তা আলগন মে গে বা দেনে গন জে হে গিনা গিনা প্র্যাকটিস কুরন গে বজে হে মাসাক্কে তা কুরার কক্কং হুনার তরগ্গি কুরঙ্গে বজে হে দেতো দেন মাসাক্কে তেরিনা ওয়াহক দেখিবি খিয়াল বদল কুরঙ্গে বজে হে মিদেনবি এহেম ফান্ডুয়েরিয়াকা এহে বরগিন ফান্ডুয়েরিঙ্গে বতিবি একি তাফাতে কি দায়রা তাকুন দেতো এহেম এবে বে ফুলনা ওয়াহক দকা এবে বে ফুলঙ্গে মশওয়ারায়া খিয়াল এব হোদন জেহে দেন বরগিন বে ফুলন ফাহ কুরবি বরগিন প্রোগ্রাম তা হিঙ্গাওয়া দে ওয়াশে দেতো বর তামরিন বেনুম বে হুরিহা দায়রা কুম বেস
1: মি হাসাম অলুন মেঙ্গে মেদো প্রোগ্রাম মে নিম্মাদানি ইয়াতা মেদো প্রোগ্রাম গে হুনতিন ফাহা করবি কঙ্কমা ইতর বাইক কঙ্কা নাফজাই ফাহা করবি অলুন মেদো প্রোগ্রাম গে স্তিবে ফুন হিকমেতের বাহে গেনস্তিনিং আ মি অলুন মে মেদো তিবে ফুন না গেনস্তিন হিকমেতের বাহাকে উইনস্টন চার্চিল গে বুন মেঙ্গে তো কামিয়াবি একে শাগোয়েলি কং নাগানুলা এ না কামিয়াবি আনি না কামিয়াবি আ কুরমতলম দিউং কমা ওয়ারম মে হিকমেতের বাহে মৌসুম অলুন বাদালে মৌসুম কুরম সার্ভিস কাড়ে আল্লাহ ফা করে গতুগা রাজ্যে গে hama jumno tega hori hasar hatta ka isko mesra ka visara kuno shin ba kam la fa kuro bene ku guru ma ekiga kar ta ka badaira utura medraj tega ade wala ka madu de kunu ga ade wala ka gada koli gandu ga kom mesra ka gada wana kam la fa kuro bene ta
0: mi hai sabung algon me game edge program ni malana me edge program u fedi sami ahmad wahid program phono muga technical gotun ehi ter vidini azima ten suda me edge producer ki শাফি শফিক হুশেলি আলগুন নাফিজা
1: দেন হলন শাকল আল মেলা করবিয়া মাদমে সম হগড়ি ফহেগ গতি বেফন বদ কল্লান বাজির হন্দুন গা প্রোগ্রাম কাকি গরা বেফন সরম উফাবলি বাজির দোহা কেদে আসসালামু আলাইকুম
0: আসসালামু আলাইকুম

খুশালাদিনী মিজনা আহমদ কুরিয়ং ওই মুস্তকবল আসল স্ক্রীন কানুল বেড়ুং এচ্ছে বালালে বেণকম রিপোর্টু মেসেঙ্গিচ্ছে মি ইজাদকি গেম তকুলে ফরাইতাওকে তুরুং সিহি দায়রা বিস বড়ু ইঙ্গিলাবে কিন্নান ইজাদক বাণিকম বেলেবে ইজাদু তকা গুলে গতুং ওয়াহক তক্কায়রু এ গেম মুহিম ইন আসাসকি কোবাপা দুনিয়াকে বড়িত গাউম তকুং বিলিয়ন রুফিয়া হরদক গেন টেকনোলজি গে দায়রা ইন কুরিয়া রাদিওমগে ফহতু গাওয়া সিড্রকি কোবাপা টেকনোলজি গে গুরহায়ং আলগড মে মিয়াদ দতুর কক গেম মলেনি মি সওয়াল তকা কমমেস জবাব লি বেন কমকে উম্মিদুকা আলগড মে গে মি দতুর কুরিয়া গিনদম কুরিং মি দতুর গে স্পন্সর মতিং হদাঙ্গা কল্লামা

0: গাড়ি হেঁদন দিয়ে চাই মেয়েদের হেরা চাই গেড়। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
0: হরিহা কুদিনাবেস ওয়ারং উফাভের দোহকং এদমু কুডাকুদিং বাগিচাগে মুলিং আ প্রোগ্রামাকায় কেমে হফতাসিম বদল কলি সাহাদাত্তা
1: আদে উম্মু দত্তা
0: এমা হরিহা কুদিং হাম মিহারুসুরে প্রোগ্রাম গা বাইরেওয়াং গোলালামুং গেন্দাম বি মিহারু প্রোগ্রাম মি ফেশনীতি কুদিন বাম গে ফুরসত তসমতি হলোইফা তিনে তিনে হাতারে সুমেং হাই নম্বর গোলালাং হরিহা কুদিং বেস নট কললাম ইংগে আমা তিকুদিন নাটকা হাস কল এফ গাড়িয়ং হায়ার কোরিয়াম মিয়াতি তিকুদিন না এক ওয়ারং উফাওয়ের ওয়ারং মজা ওয়াগুত কোলেন হেদা কল দত্তমেন তায়ার হই গেম মিয়া
1: মিয়া দুস মানে আদবিয়াত কে বাতাব বেস ওয়ার কিনা আদবিয়াত কে বাত কে বেস দস কলং কুদিন দেন বাগিচা তেরেগা ওয়ার তাফাত হুনরতা রাওর কিয়া বান্দি কিয়া লেম বেস কিয়া লমানে দেন দত্তমে তিবেন হম তিকুদিন না ওয়াহক দক্কালা দাদো হেল্লালা কুদিন বেস ওয়ানে দত্তমে নাকো দাদো হেল্লা ফিকয় কুলেলা কান্তকুরা
0: হামা বারাম মজা বেতকায় কো মিয়া দোস প্রোগ্রাম কোরিয়া গেন্দা আনি হাম তিকুদিন প্রোগ্রাম কা বাইরেওয়াং গোলামুং গেন্দাম বি তিনে তিনে হাতারে সুমিং হাই মে নম্বর হামা হিন দোস্ত কে এগোতা গুরুতু কা মিয়া দোস তিম্মা সেক্কেন এব তিকুদিন গে নসিয়ব দিমা কোরা গতা কো কম্মা সেক্কতে তোলি বেনি আগিম মান এনো দেন হামা মিয়া দোস এব বাহকে বাহকে তাইয়ারা তত্তমে মিয়া ফেশুং হিফ্যাং ওয়াক কুরিয়া গেন্দানি তিকুদিন ওয়াক নিম্মালানি বেস তিকুদিন এহ মামি বাতোগে তাফসিলায়কো কুড়াওয়াগুত কোলেগে তেরেগ বদল কোলান্দ ওয়া রীতি হাদিয়া কফা

0: අදි එම්මෙ මුල දෙන වඩාන්න වනී එකලාගේ රසූලාය. එහිදු හදීස් කොරෙවි අල්ලාහට්ටකා ගුළුම් බේවුමා අදි අල්ලාහට්ටකා ගුළුම් කඩාලුමේ අදි අල්ලාහට්ටකා ලෝබිවුමේ අදි අල්ලාහට්ටකා රුලිවුමේ. මියදු අළුගනමෙන්ගෙ මි කුඩ මුජ්තමවුන් ෆෙන්නමුන්දා මන්සරුතකා ඉවමුන්දා අඩුතක බලා නසරු හිංගාලායිරු ෆෙන්නනී තිමා එමීහක ලෝබිකුරා නුවත සපෝටුකුරා මීහාකි බෑගා කිතමෙ ගෝස් සිෆයින් හුරිකමුගා වියස් ඒනාගේ නසරුගා එයි එම්මෙ රංගලු මීහාකමුග නමවෙස් මී ඊමාංකමුගේ අහුළුවරින්ගේ ගොතෙන්නුම්.
1: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي.
2: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে বন্ডপুরে নুবা কামবারে আদমকে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কমমেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলা এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলা এব্বয়ে এবহি বন্ড ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমা ই বুইং গিনান কুরাশ
3: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಳು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಳು ಬಾರ್ ಗಡಿ ಹ್ಯಾಮಿನಟ್ ಕಮ್ಮಿಗೆ ನಿಸ್ತೆ ನಿಮ್ಮೆದ್ಗೆ ಮೆಂದರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಪಂಗಿಯ ಪಂಗಿದುವ
4: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

হামাকাশওয়ারুং তেবামিহুন শাহওয়ানি গতুং আংহেনুন দুগো ফিরহেনুগে গাত দমে আদি কেত তেবামিহুনি ফাফ কুরুম গা হদ্দু ফাহন আলাফা বা বয়কিময়।

আদি বিরুদাক্কা ফেরুমশায় আল্লাহং ইমাবি মিহুম একলাঙ্গে মগুং একিবা কুরুমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এবিস মগগা তেবা মিহুম নুতবেশে আদি তেবা মিহুম মাদু বয়কং গা তিব্বা একলাঙ্গে তেবা মিহুম গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুমগে নিমুহুরি কিহিনকুং কং তেবা মিহুম দেখেশে।

0: وهو خير الحاكمين
1: আদি তিয়বা মিহুন কুরে এব্বায়কো তিমং কালেগে ফানো একমকায় গিম ফনু ভেবি কমকা ঈমান ভেফা আনেব্বায়কো ঈমান নুবিনমা তিমং মেঙ্গে মেদুগা আল্লাহ হুকুম করব্বা ফুমদ্দান দিন তিয়বা মিহুন কেকুরাশে একলাঙ্গেই হুকুম করব্বা এম্মে হে রাসকলাঙ্গেই

নুয়াতা রাত্তাউগা আহলুয়ারিং এউরেন খুঁড়ে খুঁড়ে তিব্বা দুয়ালুগা দোহা ওগুতুগা এউরেঙ্গে গাদ তিমান রসকানাঙ্গে কোফাগে আজাব আতুদান খামামেদু বিরেন্নেতি আমামবে তিবি হিয়ে।

আহে আল্লাহকে রে বেমামেদু এউরেম বিরেন্নেতি আমাম বেতিবি হেয়ে ফাহে গেল্লেনি বেগেম বা মিহুম মেনুই আল্লাহকে রে বেমামেদু বিরেন্নেতি আমাম বেগেন নতবেনেতে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে আসালুল্লাহ আল জান্নাত ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকাগে আযাব সালাম বুমং আদি দন্নবানি বেস হাম একানি একালাং গাশ
1: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ತಿಂಗಡಿ ತೇವಿಸ್ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮೇದ್ಗೆ ಅಸುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফা তিবা ইয়াং একালাং ফিন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া ওরিগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: ಹಾಗಾಗಿ 13 ಮಿನಿಟ್ ಗುಮಿಗೆ ನೆಸ್ತೇನಿ ಮಿರೆಗೆ ಮಹರಿಬ್ ನಮಾದು ಆಗೋತಿಗೆ ಬಂಗೆಯ ಬಂಗೆದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

মানাই দিন দুমে কি সিফাকা উডওয়ানি কো উডহা দবা ফুরিহম করে বুমং একদাঙ্গ ইরাদ করে বিয়ে ফহে একদাঙ্গ এ উডশা বিম ওয়াহি করে বিয়ে রুহুমগা নুতা নুরুহুমগা বিয়েস ফুরা ফুরিহম বিগেন আন্নাশে এ উডা বিম দিনে বিয়ে তিমমেন রুহুমগা আতু ইচ্ছাইমুয়ে সূরাতুল আম্বিয়াগে 33 বনা আয়াতুগা মান আল্লাহ ওয়াহি করে ওয়াফাবে মানাই আদি এওরেনাগিন এবিং তেলিফুলিগিন ফানিকা মট্টাকা হারুদা হুন্না ফারুবাদাতাক তিমান রাসকালাঙ্গে বিমুগা লেভিমে আদি এবিমুগা বডতি তানাবাস মাগুতা লেভিমে এই এওরেনাগ মাগু এঙ্গু মট্টাকাই সূরাতুল আম্বিয়াগে 32 বনা আয়াতুগা মান আল্লাহ ওয়াহি করে ওয়াফাবে মানাই আদি রাক্কাতির কুরাব্বা ফাওয়া ফুরালে কামুগা তিমান রাসকালাঙ্গে উডু লেভিমে আদি এওরেননি এতাঙ্গে ইরুহাদা তারিত ফদহিগিতাকা ফুরাকাস দেবাইকে সূরাতুল আম্বিয়াগে 33 বনা আয়াতুগা মান আল্লাহ ওয়াহি করে ওয়াফাবে মানাই একদাঙ্গে রেক নাদুয়াদ আদি ইরা হান্দু হেদ্দিবি রাসকালাঙ্গে এই কুম্মে চিম্মে ফলকিকা হিঙ্গা হিঙ্গা হরতে ফুসিলত সূরাতুগে 11 বনা আয়াতুগা মান আল্লাহ ওয়াহি করে ওয়াফাবে মানাই দেন দুমেকে সিফাগা উডু অনিকো উডু হদ্দাবা ফুরিহম কুরেবুমাক একলাঙ্গে ইরাদ কুরেভি ফাহে কলাঙ্গে উডাশা বিম ওয়াহি কুরেভি রুহুমুগা নুতা নুরুহুমুগা বিয়স ফুরা ফুরিহম ওয়েগিন আন্নাশে এ উডা বিম দেনভি তিমাম্মেন রুহুমুগা আতুইচ্চাইমুয়ে ফুসিলা সূরাতুকে 12 বনা আয়াতুগা মাইন আল্লাহ ওয়াহি কুরা ওয়াফাওয়ে

0: আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যা ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের বুমা উম্মতং ইখলাসের কন্তাসকদ দেবুম কে গতুং জুমার সূরাতকে 11 আয়াত কা ওয়াহী করা ওয়াফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাসের কামায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে 7 আয়াত কা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাত কা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করা ওয়া একলাঙ্গে কিবায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহী কুরওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে
1: দুনিয়েগে হাতারু বিতুন
2: রাজেগে উতুরা দেখুনুম
1: খবরা মাউলুমাত
2: ಒಟ್ಟು ಮೆನ್ನೆತಿ ಸವ್ವೀಸ್ ಗಡೀರು
1: ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
2: ಎಂಗಾ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಲಿಸ್ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ 89 ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকাশওয়ারুন তিয়াবামি হুন দুআ কদন্নবানি আসসাওয়া ওয়ারিগামবা আদি কুত্তম ওয়ারিগামবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলম ফুলাগেম ওয়ারিগামবানি তিয়াবামি হুননা একুগে
1: මේ දිවිරාජ ජේගඩු දිවිරාජ ජේගඩු ෆතිහ අතුරුගඩි තිරිස් නුවමිනට ගමිගෙනස් දෙනි මිරේක ෆතිස් නමාද වගුතුගේ බංගියා බංගෙදවා
2: අල්ලා